শুভ সন্ধ্যা। আজ সোমবার, এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি শম্পা বড়ুয়া।

যুগ যুগ ধরে যে গানগুলি বাঙালি হৃদয়কে আন্দোলিত করেছে বারবার, সেরকম কিছু গান সৃষ্টির পেছনের গল্প নিয়ে আমাদের আজকের আয়োজন কথায় কথায় যে রাত হয়ে যায়।

বাংলা গানের জগতের প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন শিল্পী ও গানের অজানা কাহিনীর চিত্রায়ণ করেছেন তাঁর লেখা কথায় কথায় যে রাত হয়ে যায় বইটিতে। এই সব স্মৃতিকথা নিয়েই আমাদের আজকের আয়োজন সাজানো হয়েছে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, বরেণ্য শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দেকে নিয়ে স্মৃতিচারণ করেছেন এভাবে। হেমন্ত মুখোপাধ্যায় আর মান্না দে আমার গানের জীবনের দুটি স্তম্ভ। আমার বয়সে বড় ভাগ্নে ভবানীপুরের সুশীল চক্রবর্তীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। ছোটবেলায় মনে আছে, হঠাৎ হঠাৎ দুবন্ধু আমাদের বাড়িতে আসতেন, হারমোনিয়াম টেনে নিয়ে গান গাইতেন। সেই কবে শোনা পঙ্কজ মল্লিকের প্রভাব লাগা হেমন্ত দার কণ্ঠের সেই তোমার চোখের চাওয়া এখনো আমার কানে বাজছে। হেমন্ত দা আমার প্রথম গান করেন মুম্বাইয়ের রামচন্দ্রপালের সুরে প্রদীপ কুমারের ঠোঁটে অপবাদ ছবিতে। আমি তখন থার্ড ইয়ারের ছাত্র। তারপর হেমন্ত দা চলে গেলেন মুম্বাইতে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কলকাতায় এলেই দেখা করতে যেতাম, মুম্বাইতে গেলেও দেখতাম সবসময় পরে আছেন ওই হাত গোটানো সাদা শার্ট, ধুতি আর চপ্পল। পরে কলকাতায় আরো ছবিতে আমার আরো গান গাইলেন, কিন্তু আধুনিক গানের যোগাযোগ হচ্ছিল না। শেষকালে এসে গেল সেই মহেন্দ্র খন। ভবানীপুরে শান্তুদার বাড়িতে অনেক কিন্তু কিন্তু করে হেমন্তদাকে বললাম, এবার আপনি আমার দুটো আধুনিক গান আপনার সুরে রেকর্ড করুন। হেমন্তদা আমার মুখের দিকে একটু তাকিয়ে বললেন, আরে তুমি তো কোনোদিন বলনি, গান আছে সঙ্গে? পকেটে নতুন লেখা চার পাঁচটি গান ছিল। প্রথমে শোনালাম, ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস আঁখি মেলো না, আমার প্রিয়া লজ্জা পেতে পারে, আহা কাছে এসেও ফিরে যেতে পারে। এইটুকু শুনেই হেমন্তদা আমায় থামিয়ে দিলেন, ব্যাস ব্যাস আর শোনাতে হবে না, আমাকে এক্ষুনি এক জায়গায় যেতে হবে, একটুও সময় নেই। আমার মনটা খারাপ হয়ে গেল, তাহলে কি হেমন্তদার গানটা পছন্দ হয়নি? বোধ হয় তাই। উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, এই গানটা আর এর উল্টো পিঠে তোমার পছন্দ মতো যেকোনো একটা গান আমায় মুম্বাইতে পাঠিয়ে দাও, আমি পরের বার এখানে এসে রেকর্ড করব। আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। উল্টো পিঠের জন্য লিখেছিলাম, কত রাগিনীর ভুল ভাঙাতে বাঁশি ভরে গেছে আঘাতে, দুটো গানই হেমন্তদার পরশমণির ছোঁয়ায় খাঁটি শোনা হয়ে গেল।

হেমন্ত দা যদি গীতিকার হতে চাইতেন তিনি অসাধারণ এক গীতিকার হতে পারতেন, কিন্তু তা কোনোদিনই তিনি হতে চাননি। শুধু প্রচুর গানের মুখরা বানিয়ে রাখতেন। হেমন্ত দা ওই আমার এ পথ গানটির প্রথম পংক্তিটা একটু অন্যরকম করে বানিয়ে রেখেছিলেন। আজ দুজনার দুটি পদ ওগো গেছে বেঁকে। অবশ্য গীতিকারকে এই মুখরা পরিবর্তনের সুযোগ দিতেন, কিন্তু সুরের সঙ্গে জমাট বেঁধে যাওয়া রবীন্দ্রনাথের কথা ব্যবহার করে এমন পংক্তি বদলানো কোনো গীতিকারেরই সহজসাধ্য ছিল না। প্রত্যেকেই বিনা দ্বিধায় তারপর থেকেই গানটা লিখতেন। ঠিক সেরকম করতেন চিত্রনাট্যকার পরিচালক সলিল সেনও। অজানা শপথ ছবিটাতে তাঁর চাহিদা ছিল রবীন্দ্রনাথের আজি বিজন ঘরে নিষিদ্ধ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি। হেমন্ত দা রবীন্দ্রনাথের কথা ব্যবহার করে নিজের সুরে তৈরি করেছিলেন ও বন্ধু আধা রাতে যদি এলে হাতখানি মোর রাখো হাতে, আমি নির্ভর তোমার হাতের ছোঁয়া পেলে। গীতিকারের হাসি মুখে ওই পংক্তি রেখে দিয়ে তারপর থেকে গানটি না লিখে কিছু করার ছিল না।

হেমন্ত দার সম্বন্ধে আমার কথা বলা বোধ হয় কোনোদিনই ফুরোবে না। যেটা হঠাৎ মনে আসছে এখন সেটাই বলি। মণিহার ছবির গান নিয়ে আমরা টেপাদার অর্থাৎ অমর দত্তর বাড়ি সেটিং করছি, রয়েছেন পরিচালক প্রযোজক অনেকেই। গানের সিচুয়েশন হল নায়ক নায়িকা দার্জিলিং চলেছেন পাহাড়ি পথে, হঠাৎ গাড়ির টায়ার ফেটে গেল, চাকা বদলাতে একটু তো সময় লাগবেই। নায়িকার পিতা বললেন, মা আমরা চুপচাপ বসে কি করব, তুই একটা গান শোনা। নায়িকার এই গানেই নায়কের মনে প্রথম অনুরাগের ছোঁয়া লাগবে। এক্ষেত্রে নায়িকা নিশ্চয়ই আজকালকার তথাকথিত ছবির মতো কোনো ডাইরেক্ট প্রেমের গান গাইতে পারবেন না, তাই ঠিক হল প্রকৃতির উপর গান লিখতে হবে। তখন বিখ্যাত বেহালাবাদক ভিজি যোগের বেহালাবাদনে অনেক সিগনেচার টিউন রেডিওতে খুবই জনপ্রিয় ছিল। রেডিওর অধিবেশন শুরু হবার আগের বেহালার সেই সুর নিশ্চয়ই এখনো অনেকের মনে আছে। হেমন্ত দা আর আমার আগেই আলোচনা হয়েছিল ভিজি সাহেবের তখনকার রেডিওর সংবাদ বিচিত্রার সিগনেচার টিউন সেই অপূর্ব বেহালাবাদনের সুরের স্টাইলে এই গানটা সৃষ্টি করা হবে। হেমন্ত দা সেই স্টাইলেই সুর দিলেন, আশ্চর্য ব্যাপার। তৎক্ষণাৎ সেই সুরের উপর আমি লিখে ফেললাম, নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। পরের পংক্তিটাও একই সুরে ভিন্ন কথা লিখলাম। ঘর ভর্তি সবাই খুশি হলেন, হেমন্ত দা এবার অন্তরা দিলেন। আমি লিখতে যাচ্ছিলাম, উনি বললেন, না দামি বলে অর্থাৎ আবোল তাবোল কথায় গানের সুরের মিটারটা নিয়ে নাও, তারপর দুটো দিন বাড়িতে বসে মন দিয়ে লিখে অমুক তারিখে এই সময়ে এখানে এসো, এরাও আসবেন শুনে নেবেন, এদের পছন্দ হলে রেকর্ড করব। তাই করলাম, ধরে নিলাম সুরটা দামি বলে। চাটা খেয়ে ওনা সবাই উঠে পড়লেন, আমিও উঠতে যাচ্ছি। হেমন্তদা বললেন, তুমি যেও না, আমি তোমাদের ওদিকেই যাব, একসঙ্গে বেরোব। ওরা চলে যেতেই হেমন্তদা আবার হারমোনিয়াম নিয়ে বললেন, পুলক আজকে তোমার দারুণ মুড, আমিও খুব মুডে আছি, লেখো এখনই গান শেষ হয়ে যাবে। সত্যিই তাই হল, কি যেন একটা ভাব ও কথার জোয়ারে আমি ভেসে গেলাম। লিখে ফেললাম, দূর আকাশের উদাস মেঘের দেশে ওই গোধূলির রঙিন সোহাগ মেশে ইত্যাদি। গোটা গানটা বানাতে আমাদের সর্বসাকুল্যে সময় লেগেছিল বোধ হয় 15 মিনিট। গানের কাগজটা ওকে এগিয়ে দিতে গেলাম, হেসে বললেন, না তোমার কাছে থাক, সুরটা আমি টেপ করে রেখেছি, তুমি অমুক তারিখে প্রডিউসারদের সামনে এটা দেবে, আমি এ লেখাটা প্রথম পেলাম, এই অ্যাক্টিং করে যাব। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। হেমন্তদা আবার হেসে বললেন, আমি এক্ষুনি সুর করলাম, তুমি এক্ষুনি লিখলে, এখানে কেউ সন্তুষ্ট হয় নাকি? ওরা চাইবেন আমরা 2-3 দিন ধরে গলদঘর্ম পরিশ্রম না করে যদি কোনো গান বানাই সেটা একেবারে ফাঁকিবাজি। নির্দিষ্ট দিনে আমরা হেমন্তদার চিত্রনাট্য অনুযায়ী অ্যাক্টিং করলাম এবং সুপারহিট হল নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা।

এবার আসি মান্নাদের কথায়। মান্নাদের সম্পর্কে পুলক বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণ করেছেন এভাবে, মান্নাদের জন্মদিন পহেলা মে, আমার জন্মদিন দোসরা মে, আগে সুর পরে কথা। মান্নাদেকে নিয়ে আমার বলা কোনো দিনই শেষ হবে না, যতটুকু না বললে নয় এখন এতটুকুই বলি। গান লেখার ঘটনা কিন্তু মান্নাদের সঙ্গে আমার সবচেয়ে বেশি। যেদিন আমার পোস্টে পাঠানো দুটি গান, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই এবং আমার না যদি থাকে সুর, উনি রেকর্ড করলেন, সেদিনই আমি ওর প্রেমে পড়ে গেলাম। নামে বা চিঠির মাধ্যম ছাড়া তখনও আমরা কেউ কারো পরিচিত নই। গান রেকর্ড হবার কিছুদিন বাদেই আমি সেবার মুম্বাই গিয়ে সোজা হাজির হয়ে গেলাম ওর তখনকার ভিলে পার্লের ফ্ল্যাটে। উনি অপরিচিত আমাকে দেখে বেশ উষ্মার সাথে প্রশ্ন করলেন, আপনি কে, কি চান? নাম বললাম, জড়িয়ে ধরে আমায় ভেতরে নিয়ে গেলেন। এই বন্ধন ডোর আমাদের চিরকালের অমর বন্ধন হয়ে গেল।

মান্নাদের গানে যে ঘটনাটি সবচেয়ে আগে মনে আসছে সেটা দিয়ে শুরু করি। সেবার ওনাকে দমদম এয়ারপোর্ট থেকে আনতে গেছি। আমার গাড়িতে বাড়িতে আসার পথে উনি আমার পাশে বসে বাঁহাতে গাড়ির ছাদে ঠেকা দিতে দিতে গান ধরলেন। বিন্দিয়া লাগে মরি ঝোরকে গোছের একটা হিন্দি সঙ্গীত। বললেন, একেবারে কাকার ঠুমরি ঘরানায় গানটা বানিয়ে কালি রেকর্ড করেছি, কেমন লাগছে? বললাম, দারুণ। উনি গিয়ে চলেছেন আপন মনে, কিন্তু আমি ভাবছি ওই সুরে একটা বাংলা গান বানাব। মনে মনে তাই সুরে কথা বসাচ্ছি। শ্যামবাজারের কাছাকাছি এসেই বললাম, গান তো? ললিতা গো, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না যাব না, ও সখী অন্য ঘাটে চল না। মান্নাদা গেয়ে উঠলেন। আমাদের আর তর্স হইল না, এক্ষুনি গানটা শেষ করা চাই। আমার পরিচিত শ্যামবাজারের মোড়ের বাণীচক্রে এসে ওদের অনুরোধ করলাম, একটা হারমোনিয়ামওয়ালা ঘর চাই। পেয়ে গেলাম ঘর, শেষ হয়ে গেল গান। মান্নাদা ওর মদন ঘোষ লেনে বাড়িতে ঢুকলেন একটা সুপারহিট বাংলা গান সঙ্গে।

সেবার ইভিনিং ফ্লাইটে মুম্বাই যাচ্ছে। সেদিন ঝলমলে পূর্ণ চাঁদের রাত, জানালা দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে দেখছি। এমন সময় এক অপরূপাতন্নী তরুণী বিমান সেবিকা আমার খাবার নিয়ে এলেন। মেয়েটিকে দেখলাম আর সদ্য ওঠা চাঁদটাকে দেখলাম। খাবারের ন্যাপকিনেই লিখেছিলাম, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে।

আর একবার মান্নাদার সঙ্গে বৌদির হঠাৎ একটু মান অভিমানের পালা শুরু হয়। তারপর কাজী নজরুলের গানের আদলে বউ মান করেছে, চলে গেছে বাপের বাড়ি, আড়ি আড়ি আড়ি হয়ে গেল দুজনের। কিন্তু আজীবন সিঙ্গেল ওম্যান ম্যান মান্নাদা স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আর চোখেও তাকাননি কোনো দিনও। যেই ওদিক থেকে ঝড়ের একটু পূর্বাভাস পেয়েছেন, অমনি সে বয়সে ছোট হলেও তাকে দিদি বলে সম্বোধন করতে শুরু করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই উনি বৌদির বিরহে জগৎকে অন্ধকার দেখলেন। লিখে ফেললাম সেই ঘটনায়, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি। শুনেছি কবিরা নাকি ক্রান্তদর্শী হন, আমি ওদের জীবনে এমন ঘটনা ঘটবে, এই বিরহের অন্ধকার ফুরিয়ে যাবে, সোনালী সুখের দিন আসবে, হয়তো আগেই ক্রান্ত দর্শনে বুঝেছিলাম, তাই লিখে ফেলেছিলাম। সেই তো আবার কাছে এলে, এতদিন দূরে থেকে, বলো না কি সুখ তুমি পেলে। আর একবার আমরা দুজনে আসছি বিহারের সিন্দ্রি থেকে, ধানবাদে আমার এক আত্মীয়, তখন কয়লাখনির ম্যানেজার, ওর সঙ্গে দেখা করার ইচ্ছে হল। মান্নাদা বললেন, আপনার আত্মীয় যখন, নিশ্চয়ই আমার ওখানে যেতে আপত্তি নেই, কিন্তু এবারেই আপনার কাছ থেকে পূজোর গান নিয়ে আমি বম্বে যাব, ভাবুন, গান ভাবুন। যাই হোক, ধানবাদে ওই বাড়ির দরজায় এসে আমরা দাঁড়ালুম, মান্নাদা গাড়িতে রইলেন, ফটকের কাছের কলিং বেলটা আমি বাজালাম। একটি সদ্য স্নাতা তরুণী বেরিয়ে এসে বললেন, আপনি বাড়ি ভুল করেছেন, মুখার্জি সাহেবের বাংলো ওইটা। মেয়েটি কমলকলি আঙুলের তর্জনীটি তুলে বাড়িটা দেখাল। ওকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে এসেই বলেছিলাম, মান্নাদা আপনার পূজোর গান লিখে ফেলেছি, শুনুন। ও কেন এত সুন্দরী হল, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হ।

মান্নাদার গানে আছে এমন ধারা অজস্র ঘটনা। সবাই বললেন, অনেককে নিয়ে তো লিখলেন, এবার লিখুন নিজের সহধর্মিণীকে নিয়ে। তাও লিখেছিলাম, এ নদী এমন নদী, জল চাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে। মান্না দাস সেই গানটাও সুপারহিট করে দিলেন।

আমি সর্বত্র একটা কথা বলে এসেছি, হেমন্ত মুখার্জি ইজ বর্ন, মান্না দে ইজ মেড। এটা চরম সত্য কথা। তার কাকা কৃষ্ণচন্দ্র দের সঙ্গে মুম্বই গিয়ে রয়ে গেলেন ওখানে, একটা মেস বাড়ির মতো করে ঘরে থেকে বিভিন্ন নামী সুরকারের সহকারী হিসেবে জীবনের লড়াই শুরু করে দিলেন। কত প্রতিবন্ধকতা, কত নিষ্ঠুর ছলনা কপটতার মধ্য দিয়ে গায়ক মান্নাতে এক একটা পাথর ফেলে নিজের উত্তরণের রাস্তা বানিয়ে নিয়েছেন, তা বলতে গেলে এখনো তার চোখে জল চিকমিক করে ওঠে। তবে একটা কথা, মান্নাতে মানেই আনন্দ। ওর কাছে যে ভালোবাসা আমি পেয়েছি তা শোধ করা আমার পক্ষে কোনো জন্মেই সম্ভব নয়। সম্ভব নয় মান্নাতে সম্বন্ধে কথা বলার কোনো প্রান্ত রেখায় দাঁড়ানো। এখন বারবার মনে হচ্ছে কত কথা বললাম, জানি না কত কথা বাকি রইল। শুনতে পাচ্ছি মান্নাদা এখন আমার গানটি গাইছেন, কথায় কথায় রাত হয়ে যায়। কি কথা!

0: আজকের অনুষ্ঠানে বাজানো গানে কণ্ঠ দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে, ধারাবর্ণনায় তুষার রায় ও আমি শম্পা বড়ুয়া, কারিগরি সহযোগিতায় ছিলেন ডমিনিক রবিনগুডা। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেইল হল bangladio@gmail.com। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং শান্তিতে থাকুন এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
1: People-powered radio 2XX FM 98.3, a volunteer, not-for-profit community station accessible to all. If independence and diversity are important to you, become part of the 2XX FM community by subscribing, donating, sponsoring or volunteering. Go to 2XXFM.org.au.